0: কাম্মা শব্দ ভয় পরা সরিষে ভন্ডে ভয় নে তাই পনে ইহে না থাকে আইলে কুকর্ম করদা মলাই হুনে জানছ শর্মা লাগেছু মহাজুর লাই পশু শরীর গনায়ে
1: একই গুঞ্জ পুরুষ মাতার পনি হুন্ছ কি পাগল শরীর কাম নারীহরুলে রোকুন হরে কে গরি